mặt anh em mặt anh em mặt anh em mặt anh em mặt anh em mặt anh em mặt anh em mặt anh em mặt anh em mặt anh em mặt anh em mặt anh em mặt anh em mặt anh em mặt anh em mặt anh em mặt কম্পিউটার বিক্রি করনে শিকাউনে আনি মারমাত গরনে নেপাল কে নম্বর 1 হারু এন্ড সাতো এডুকেশন সেন্টার হোনি ও সিপিএন মা তা কম্পিউটার পাউনো কা সাথে কম্পিউটার শিকাউনে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিক্রি ঘর মই ব্যাংক মই হবি স্কুল অফিস দুন সুকে স্থান সস্তা মা বিক্রি এই আয়রা প বনাউনে সুবিধা পিন ছা জুছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চা কুপিন ব্যবস্থা ছা হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইন ছা ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়ি ছা থাও আমার মনে কাই আনে ডাকে আও তাল নো বেতাল মহিদের ফির দুকা পাইলা নি ঝুছে আও এ ফোন নম্বর 0215 45787 98 42 35 541 আ ভয়ো আ গুড ভেরি গুড ভেরি গুড